سكايبر تي سي بني كان كومبليت يبقى تبي كم 70 منيت من كوتشات غنم كول بيس بور كرام و برغم ما تيجي بلينغ سن هيك مشيت بتا دلا من كوتشات غير تشيك كم كم كوك داتم ما تيجي دتاوا يال فوكي ماي تم كوتشات غنم ما نون ما تيجي وا ماي ما ايتا يا كم وي كونتون كوي وا كان كم سي ونا كوي كون كوي كم ما تيجي يا ما ندخن ما تيجي اي مشا ديبي كان يي تي اس كونديري تشيك كاباتونو انت ইগে সিং হেডি বিতা সো খম গাচ ও তেগে সিং তেনে গিয়াস কল কোনা তা কানা তেদি তা চিচা নমি কল কোন ইন হেডি বিতো জিবি জিবি চুয়া গম গাচ ও তা কাবা চি জেলা গেম চাসিং কোয়া দসো মচা কোন কি গেম জুন নে নো কোয়া দারতি আবাসি কা আগে কোন কোয়া দিন হচি গে তা দেবে ইন হেতু না কে কা জুন কল হচি গেম চি মা কা কান কান ন তা কে এক্সামিনে খো ইয়া জুন ওয়ান হচি গে তা জি এক্সাম না জুন হচি গে হেডি বি পালা পালা আইবো Bicuas kau kau siapa sekolah kau cik drop kau kau aku tu katena problema. Tetapi lagi dia usik kau kau usik lah macam kau macam pan aku ang dia bicu aku lah kau di tahu kau cik kau tu dah kau tu wajib jalan lagi gani kau si Marta so kau ikat kau tinggi apa melonggar wa kau hekam ya kau gua ya raporti. Tapi raporti gua kau aku lah macam ayat cik lagi cian macam kacau. Macam siapa macam dia orang macam kau tu mungkin macam tang kau tak kau kau panggar kau macam sing kau kani তা দেবে তুমি কম হুই খানি মেকরম বা মেকরম মেকরম তা আমার কুই কম তা কল স্ত্রী তো তার কল ঠিক ঠিক তার কল আমার কুই কম তার জন্য হতা একদম গা তার নাকি এসে কি কম কম কলা কলা কাম চাক আগে কো কম বো খানি লা চাক কোথা সিং হই তাকে কং গ্রে কই ধো মুচি কই ইউলা গাঙ্গা ইউলা গেছি ইউলা কচি জালা হুম তেতলাকে একলে একলে কোলা কোলা মুটা কোকা পাঙ্গা চিপসি কা চিচি কালা তা দেবে কা অঙ্গম কোকা চিকি ইয়া বেনি বেনি বেনা মচান কো কো কোসিন খামনুই কা আমনুই কা চি চি থং মি দা আমাই তুলতে ও দি মচান দা আগাস স্কুলা তা ইয়া তো চা স্কুলা তা হঞ্চি গাং গং ও দা দিতা ও চু চি দিং মে মা কং কই কানা কাম দা ওয়া চা স্কুলা তা কো চা স্কুলা তা কো চা কোদার দিং দা কো চা গা গা দার দিং কা ও বা গা দার দিং তা কো কানা ক্লাসি এ চি এ Prode ka cinci kot om sanga prode ke gunga ka cinci ka cinci cinci cu skola kana klas ya lima a u kam u faka ka dule dule ka ya cilung saka dule dule ta kore kuma ua ta tebi ngwa kam ko ya kang ngai ya amang kana kang ka thisa ko ko ya ka ua kana kang ka iga kam ga ta tebi kong ka ka tuin khosi ke lung sa ka ka tuin khosi ke faka ka ang kana faka ka ji ka mang ko dega na daba ko kisi ya faka ka ya tu ki ki ki taka ba chi kam cha cha ta ko ko ma ki gang kim cha ko ni tu no chi si si o ni ki faka ka le ma ka nga chi cha lang ka i daba tu tu lu sa ka wa ya ya ni ka ki chin kra ta ko ko zelo ta so chin ham e ngang khwan ta do po wa a ki kling khwan ta do po ni ko du ni faka ha ta faka ta ma sa ma ki ki e ka ta ta ku e ka ta skola skola ma ni ma ki skola skola Mian, eh, mencium sikit tutup kami. Tak boleh fakar nunggu lagi. Tak waktu tutup tak tulis. Tak waktu angge. Para beli makin ngomik fakar kecik sikit. Wang ngale. Di kamu wang ngum kali tangga. Di kamu eh kasing. Kau sikit sila. Kau tutup kau ngoga gya. Ya ya. Tak kecik sikit ya ya. Nui eh. Kamu eh yang kuasa agak ngah ngah. Cium. Kau ngah sa cium. Aku kuasa sa cium. Kau kau biar tengah tel. Engah ngale cium. Cium. Kau cium kuah. Yang ku tengah tengah tengah. Unga. Ya, ya, fasi. Dah wajib dah tamat sebagai cucu semua, ah, kamu semua. Tapi kalau ngum, ngum he, mcin kala, ya tu tuan itu nang ngum he, ilam sebagai ya kalau angkau kam. Tapi kalau ngalik kau ngam sebagai kik ang, kalau kau maka mika angkau game mikro, tak aku ngalik tapi mika ah, jalan tamat sebagai kau itu angkau kam. Cila kang hoda kulam, tang hoda kau suruh cuci dia, wajib problem lagi am pun. Tapi ek problem ni nak mah kaya, wajib jalan. Ya wa mungkin macam tu nak kau pelati. Tapi lagi kan ini kalau kau ngah problem ni nala, tam tetun kau tenang gak kaya. Kau re tam kau tenang kaya tam. Mahajila kalau kan ini kau macam klik ni, dewi ini tak macam ini dewi kau gan ke sekolah. Tapi ini tak macam ke fah sekolah tak kau tu. Tapi kalau ini kalau mah, lu tu nak ini kalau mah macam kau ngah kata, dewi kata tenang asin dewi ke dewi sana tenang tak kau ke sekolah. Sekolah itu tak kau. Tapi semua macam tenang problem aku. Mcek kau kamset dapat kamas kau lama cecah tadi kamcim kau tak iseng kau usik kau engkau apa pasta lah engkau iseng u kau ya dah clear team cakap hekal lama kang mcek fakam musuh maka aku cecah ayam dah kau eh kau semcek tadi kau na kau emcek hekal kau kamcek kau sah oh kau lada kau angke ada kau base kau ngelak kau lada kau jalan alaman tak kamcek cik eh cik tak kau ayam dah ala
ya tu ji wisa kan atu na ga gudi ku chen no chu ka am chang mutak kham u ta sim de m chan ta ba kan ta ngue gi chi ma ya ma gi cho ya ma gi ngau ko lam ta sim kham o ga kham go de min ta ko e chu shi mo kha nga tam cha sim ngale khuna ta ngale khuna ta ya khue ngale khuna tam cha sim ngum khali ta sim ma min ta wo kong duk te re ma khai ta ya ngho ta ngho pula kam cha khem cha ta ta khak khak ta go mi ta ko ta chi ga go ya ma bang go ko da mo wa spatera da ma wa kwe wa echi kam pula mta ko mta ta khuta ko e ka ang o da gu venisila kam cha sim hawla ta go wom ko kam cha da ba tu ma khen da ko lam cha nga da khem cha da ta mta da ba tu ma dro ta kla lam ke kle ya kam ha kha de wi shi ki go ge mta de wi sta ge problema da problema ka da ge ang ko lam ko ma pa i ko i ge problema ti problema wa ko e mo gam ko la mo gam ka sing na ka problema e ka ge ya e kolam cha kala tan kula kita ra khag de ta sam cha kita ra tadi to gum cha ka sim sim ka ta kita ra khag de